0: অল প্রিন্ট নিজেকর্ত রকমভোগ কবারী সাবন নম্বর একটি গণেশ সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সবারী সাবনক বার্ষিক রূপমা বুঝাউন পর্ সবারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত যাতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সবারী কর তথা বস্তুর একটি গর্ন তথা কর বুঝায় পছে প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝায় করকো রকম আপনি সবারী নম্বর একটি গর্ন হিসেবে সূচনা মারফত অনুরোধ করছে
1: প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौं सुरक्षित भविष्य निर्माण गरौं मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौं मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौं प्राकृतिक विपद जोखिम न्यूनीकरणमा सचेत बनाऊ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौं वन संरक्षण वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाऊ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जाको प्रयोग बढ़ाऊ वातावरण प्रदूषण नियन्त्रणमा जिम्मेवार बनाऊ वातावरण संरक्षण गरौं जीवन
3: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश।